মানে মো তো হান দে কি কাপি না মানে কাদ না তুরে মানে ওকে লুই তুমি ও কচা ওকে লুই তুমি মোবাইল কাফি নি ওয়াই রে সেই